0: শেষ হলো অতিবড়ি জগন্নাথ দাস বিরচিত শ্রীমদ ভাগবতর বাস্তরিতম ভাগ। এই ভাগে কণ্ঠদান করে সিদ্ধার্থ মিশ্র, অরবিন্দ মুদুলি, মধুলিতা মহান্তি এবং সাগরিকা মহান্তি। বেতার সম্পাদনা ডক্টর বৈষ্ণবচরণ সামল, সঙ্গীত পরিচালনা ওম প্রকাশ মহান্তি, বর্ণনা সঞ্জয় কুমার শতপথী, প্রযোজনা সুহাস মহান্তি। আকাশবাণী কটক। শুনন্তু কৃষি সূচনা।
1: প্রিয় চাষী ভাই ভৌণীমানে, আমি কৃষিজাত ফসল উৎপাদনরে অগ্রণী হেলে মধ্য অমল পরবর্তী রক্ষণাবেক্ষণ, পরিচালনা ও মূল্যযুক্ত পদার্থ প্রস্তুতি করিপারু নাহু। সেইথিপাই চাষী ভাই ফসলর উপযুক্ত মূল্য পাইপারু নাহি। এই পরিপ্রেক্ষীরে ফসলরু খাদ্য প্রক্রিয়াকরণ পাই পর্যাপ্ত সুযোগ রয়েছে। কৃষিজীবী মহিলামানে যদি ফসল উৎপাদন হেউথিবা নিকটবর্তী স্থানরে প্রক্রিয়াকরণ করন্তি, তেবে সেমানে অধিক লাভান্বিত হয়ে পারিবে। কারণ কঞ্চামাল্য মূল দাম কম থাকে এবং যাতায়াতের খরচ মধ্য পড়ে না। হিসাব করে দেখা যাচ্ছে অতি কম পুঞ্জি বিনিয়োগে কেবল প্রাথমিক

0: চকু আছুর ওখানে, খানেক তারে বুঠরে, খানেক ডাহার ধারে করে লাঙ্গা কাতে চাপি চিরক করে নৌকা কাতে তো তিনা দিনিন তাহে না। বহ ঘুর ঘুর কান্তিয়া জাঙ্গা হো বাং তেনখো কান্তিয়া আধো আধো ভইন দাঁড়ে আকানা ওনে ওনা ওড়া পিনে রেখে কাটি দিন কীতি চিরলেন কে তেতাং হো তুমি তেতাং আকাতিঞ্জ দা দা কাটি দা
1: মাসে অকই ওনা বাহারে পিনে রে দই গীতি যাকানা আঞ্জমি দাম এ পেড়া দাদা পেড়া দাদা
0: দা কাটি দা
1: দা এমনিয়া আচ্ছা নে নোয়া বতর না দা গে নুইমে পেড়া দাদা আমা ওড়া দোকারে নন্ডে তো চিরাম গীতি যাকানা
0: ইঞ্জান দা ওড়া বানুয়া নোয়া ধরতি রে ইঞ্জান দা চেলে হো বনু কোয়া
1: ইস হরমো মা সেঙ্গেল লিকা ললো আকান তো
0: হালো জটে তিঞ্জ উচড়া মা নয় জেলে দাম চেলে কা খাওয়া কানা
1: ও উনা কথা পেড়া দাদা চলো হাসপাতাল নিদি মিয়া
2: শর্মা বাবু নোয়া চাক লেকান দাগ কো দ তিসকো নামাং হরমর হই কানা নোয়া মাথু মুড়ু জাজার কানা
0: হ্যাঁ ইঞা মুড়ু জাজার হই কানা
2: হ্যাঁ
0: জাহান ভবিত লেনা ওনা কে সরি না
1: ডাক্তার বাবু নুয়া তিরে চাক লেকান তামারং দাগ নিলতে হিদিক তো হই আদিন তা ইনতে বাং বিলম কাতে হাসপাতাল গি আগু কে দেয়া
2: রূপময় দ সার হয় ইমাম কানা সরি গে যথাত মনমি আম কমি এক শর্মা বাবু নুন্দি নোয়া হাজার তো চুকু কাতে আমরা চিতাম ভ বিলম লেখান চেক হই কো আবাড়ায় তিনজাঙ্গারনা কটুক কো গোলা করতামা মু আর লুতুর দ অবস্কাতে চেপটা করতামা ন হাকিতেম সাহাওয়া কাদা এন্টের হো ডাক্তার থেন দ আমদ চিদা দ বাম নিয়া চো কানা
0: বতর বতর কি নাটকার কে দা ডাক্তার বাবু
2: বতর চেরে নাং বতর
1: হাসপাতাল হিজু অক্ত পেড়া দাদা লইয়া তাহে

সাগেন, ভাস্কর চন্দ্র সরেন, রূপ, অর্চনা মান্ডি, জারি, রাসমণি মুর্মু আর শেরমা হৃদয় সেলির লেনা শান্তিময় হাসদা, সেরিংরে দক্ষিণ সেলির লেনা রামকিষণ মুর্মু আর লক্ষ্মীরানী মুর্মু, সাপড়াওরে দহ পরিমল হেমব্রম, মুচাদ রেদহ বুলবুলি হাসদার সাঁওতেন কোয়া দং সেরিং বনাজম।

0: আর গ্যারান্টি তো মেনা আছে বাঙা
1: পুরো পুরি গ্যারান্টি নন্ডু ভাই গহনা দোকান কুচাই পোস্টা মোবাইল নম্বর 9437112459 চালালাং সেগো
0: চলোলাং তবে
2: প্রীতি প্রণয়ের নিচ্ছক নির্দেশনা হচ্ছে প্রতীক্ষা। প্রতীক্ষা

0: আচ্ছা দাসবাবু, আপনার ঘরটা 1970 তৈরি হয়েছিল, রাইট? তাহলে এই পর্যন্ত এত স্ট্রং কেমিতে আছে?
1: আরে এইটা একদম সিম্পল, এবং সেইথিপাই মু সেতবেলে মোর বিশ্বাস রাখিদিলি, এবং আজি মধ্য চেটিনাট সিমেন্ট উপরে
2: শক্তি যাহা বর্ষ বর্ষ নহে বরং পিঢি পাই।

68তম জন্মদিবস পালন অবসরের ময়ূরভঞ্জ জেলা পাহাড়পুর গস্তরে আসছেন প্রধানমন্ত্রী। 47,600 কোটি ঊর্ধ্ব টঙ্কার বিভিন্ন বিকাশমূলক প্রকল্পর করবে উদ্ঘাটন ও শিলান্যাস। নিট ইউজি পুনঃ পরীক্ষা প্রস্তুতি নিয়ে আজ দেশব্যাপী বিভিন্ন স্থানের মকড্রিল আয়োজন করেছে এনটিএ। কলকাতার রেড রোড ঠারে আসন্তাকালি প্রধানমন্ত্রী নেতৃত্বে অনুষ্ঠিত হব আন্তর্জাতিক যোগ দিবসের মুখ্য জাতীয় কার্যক্রম। পরবর্তী পর্যায়ে আলোচনা পাইঁ সুইজরল্যান্ড গস্তরে গলে আমেরিকা ও ইরানর প্রতিনিধি এবং ভারত আফগানিস্তান মধ্যে পুরুষবর্গ তৃতীয় দিনিকিয়া আন্তর্জাতিক ক্রিকেট ম্যাচ চেন্নাই ঠারে জারি। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি আজ রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুঙ্ জন্মভূমি ওড়িশার ময়ূরভঞ্জ জেলার পাহাড়পুর গস্তরে আসিছন্তি। রাষ্ট্রপতি 68তম জন্মদিবস পালন অবসরে শ্রী মোদি এই গস্তরে আসি কেতেক স্বতন্ত্র কার্যক্রমে যোগ দিয়েছন্তি। প্রধানমন্ত্রী রাজ্যপাল ডক্টর হরিবাবু কম্ভম পাটি এবং মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝি স্বাগত করেছিলে। রাষ্ট্রপতি মুর্মুঙ্ সহ প্রধানমন্ত্রী শ্রী মোদি সান্তালি জাহেরা গোসাণী পীঠ এবং হো জাহেরা গস্ত করা সহ সেঠারে প্রার্থনা করেছেন। দক্ষতা বিকাশ কেন্দ্র এবং পাহাড়পুর স্কুল সমেত সেঠাকার অন্য কতক প্রতিষ্ঠানক প্রধানমন্ত্রী পরিদর্শন করেছেন। দক্ষতা বিকাশ কেন্দ্রঠারে শ্রী মোদি ছাত্রছাত্রী সহ মত বিনিময় করেছেন। জনজাতি অঞ্চলের সমাবেশী বিকাশক আগেই নেওয়া সহ শিক্ষা দক্ষতা বিকাশ এবং গোষ্ঠী অংশগ্রহণ মাধ্যমে সামাজিক পরিবর্তন উপরে শ্রী মোদি এই কেন্দ্রঠারে আলোকপাত করেছে জনাপড়ি। রাজ্য সরকারঙ্ক দুই বর্ষ পূর্তি পালন অবসরে অনুষ্ঠিত হওয়ার থাকা এক স্বতন্ত্র কার্যক্রমে রাষ্ট্রপতি মুর্মু এবং প্রধানমন্ত্রী শ্রী মোদি যোগ দেবে। এই অবসরে শক্তি পরিবহন শিল্প ভিত্তিভূমি স্বাস্থ্যসেবা শিক্ষা জলসেচন এবং পানীয় জল ভি বিভিন্ন ক্ষেত্রে হওয়ার থাকা বিকাশমূলক প্রকল্পগুলিকর উদ্ঘাটন ও ভিত্তিপ্রস্তর স্থাপন করা যাবে। এই প্রকল্পগুলিক 47,600 কোটি টঙ্কার অধিক ব্যয় অটকল করা যাইছি। রাষ্ট্রপতি মুর্মু এবং প্রধানমন্ত্রী শ্রী মোদি এই অবসরে জনসমাবেশকে সম্বোধন করিবার কার্যসূচী রয়েছে। দেশ তথা বিদেশের কেতক স্থানের আসন্তাকালি অনুষ্ঠিত হওয়ার থাকা নিট ইউজি পুনঃ পরীক্ষার প্রস্তুতি নিয়ে আজ জাতীয় পরীক্ষণ সংস্থা এনটিএ পক্ষর মকড্রিলর আয়োজন করা যাইছি। সকাল 9টার আরম্ভ হয়েছিবা এই পূর্বাভ্যাস বিভিন্ন পর্যায়ে দিনসারা জারি রহিব। দেশব্যাপী বিভিন্ন পরীক্ষা কেন্দ্রে অনুষ্ঠিত হেউথিবা এই প্রস্তুতিরে 2.5 লক্ষর অধিক সুরক্ষা কর্মচারী অংশগ্রহণ করুছন্তি। সুরক্ষিত সুগম এবং স্বচ্ছ পরীক্ষা পরিচালনা পাই সুনিশ্চিত করিবা লক্ষ্যে এনটিএ পক্ষর এভাবে পদক্ষেপ গ্রহণ করা যাইছি। দেশের 551টি শহর এবং বিদেশের 14টি শহরের 22,79,000 অধিক ছাত্রছাত্রী আসন্তাকালি পরীক্ষা দেবে। অপরাহ্ন 2টার 5টা 15 মিনিট পর্যন্ত পরীক্ষা অনুষ্ঠিত হওয়া নেই এনটিএ সূচনা দিয়েছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে জনে দক্ষ এবং প্রভাবশালী নেতা ভাবে আমেরিকা রাষ্ট্রপতি ডোনাল্ড ট্রম্প প্রশংসা করেছেন। চীন রাষ্ট্রপতি সি জিনপিঙ্গ সহ শ্রী মোদী বিশ্বর সবুঠারু প্রভাবশালী ব্যক্তিত্ব মধ্যে অন্যতম বলে রাষ্ট্রপতি ট্রম্প কহিছন্তি। আমেরিকার এক নিউজ পোর্টাল সহ সাক্ষাৎকার অবসরে শ্রী ট্রম্প কহিছন্তি প্রধানমন্ত্রী শ্রী মোদী ভারতকে স্থিরতা প্রদান করেছন্তি। 12 বর্ষর অধিক সময় ধরে ক্রমাগত ভাবে শ্রী মোদী ক্ষমতায় রহিবা নেই বর্ণনা করা সহ রাষ্ট্রপতি ট্রম্প ভারত আমেরিকা দ্বিপাক্ষিক সম্পর্ক উপরে আলোকপাত করেছন্তি। শ্রী ট্রম্প কহিছন্তি দুই দেশ মধ্যে নিরন্তর বাণিজ্য সম্পর্ক অব্যাহত রয়েছে। রাষ্ট্রপতি ট্রম্প কহিছন্তি প্রধানমন্ত্রী শ্রী মোদী আন্তর্জাতিক স্তরের জনে সম্মানাস্পদ ব্যক্তি এবং তাঁর সার্বজনীন শান্ত আচরণ মধ্যে নিষ্পত্তি নেবার সে অত্যন্ত দৃঢ় বলে বর্ণনা করেছন্তি। আন্তর্জাতিক যোগ দিবস 2026 আসন্তাকালি পালন করা যাব। বার্ধক্যের সুস্থতা পাই যোগ প্রসঙ্গ আধারে এই দ্বাদশ আন্তর্জাতিক যোগ দিবস পালন করা যাব। বিভিন্ন বর্গর লোকঙ্ক পাই যোগর আবশ্যকতা উপরে এই প্রসঙ্গ উপরে গুরুত্ব প্রদান করুছি। যোগ দিবস পালনর অংশস্বরূপ সংস্কৃতি মন্ত্রণালয় পক্ষর দেশব্যাপী 100টি প্রতীকাত্মক স্থানের স্বতন্ত্র যোগ দিবসর আয়োজন করা যাচ্ছে। কলকাতার ঐতিহাসিক রেড রোড ঠারে মুখ্য জাতীয় সমারোহ প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী নেতৃত্বে অনুষ্ঠিত হব। মধ্যপ্রদেশের জবলপুরঠারে আয়োজিত হওয়ার থাকা রাজ্যস্তরীয় সমারোহে রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু মুখ্য অতিথি ভাবে যোগ দেবে। আকাশবাণী সংবাদ বিভাগ সহ এক স্বতন্ত্র সাক্ষাৎকারে আয়ুষ রাষ্ট্রমন্ত্রী প্রতাপ রাও যাদব কহিছন্তি সমাজের বিভিন্ন বয়সর লোকঙ্ক পাই যোগকু অধিক আকর্ষণীয় করিবা লক্ষ্যে সরকার বিভিন্ন পদক্ষেপ গ্রহণ করেছেন। অণসংক্রমিত রোগগুলিক পাই প্রমাণ আধারিত যোগ নিয়মাবলী আরম্ভ

শ্রোত বন্ধু, প্রত্যেক রবিবার সকাল 8:15 রু সকাল 9 পর্যন্ত প্রচারিত হচ্ছে হ্যালো বারিপদা কার্যক্রম। এই কার্যক্রমের পুনশ্চ প্রচারণ প্রত্যেক বুধবার সকাল 8:15 রু 9 পর্যন্ত শুনেপারে। হ্যালো বারিপদা কার্যক্রমের নিজ পছন্দর গীতক সামিল করা চাহুলে প্রতি বুধবার অপরাহ্ন 4টা-5টা মধ্যে আমাকে টেলিফোন করতু। আমার টেলিফোন নম্বর হচ্ছে 06792254105। টেলিফোন নম্বরটি আউথরে কই রাখুছু 06792254105। প্রত্যেক বুধবার অপরাহ্ন 4টা-5টা মধ্যে আমাকে টেলিফোন করন্তু, নিজ মনপছন্দর গীত শুনন্তু।

শ্রোতা বন্ধু, সারা রাজ্যের বর্তমান প্রবল গ্রীষ্ম প্রবাহ জারি রয়েছে। তেণু আমি সমস্তে কেমিতি সতর্ক রহিবা, সুস্থ রহিবা, সেথিপ্রতি কিছু পদক্ষেপ নেবার নিহাতি জরুরি। দিন 11টা পরঠারু অপরাহ্ন 3টা পর্যন্ত প্রবল খরা হেউচি, তেণু সেই সময় মধ্যে আমি ঘরে রহিবা পাই চেষ্টা করিবা। যদি নিহাতি দরকার পড়ে তাহলে আমি সুতা লুগা পিন্ধিবা, পাদরে চপল, মুন্ডরে গামুছা, কলা চশমা ব্যবহার করিবা, সাঙ্গরে থন্ডা পানি নেবা, ছতার ব্যবহার করিবা।

0: প্রাকৃতিক ঔষধ মন এবং আত্মার এহা এক শোধন স্তর হয়ে অধিকাংশ ক্ষেত্রে রোগ মানসিকতা জনিত হয়ে প্রার্থনা তথা ধ্যান আধারিত জীবনশৈলী উভয় মানসিক ও শারীরিক সুস্থতা প্রদান করে থাকে। আন্তর্জাতিক যোগ দিবস পালন পরিপ্রেক্ষিতে সংস্কৃতি মন্ত্রণালয় পক্ষ দেশব্যাপী 100টি প্রতীকাত্মক স্থানের যোগ সমারোহর আয়োজন করা যাই। দেশের সাংস্কৃতিক ঐতিহ্য পর্যটন এবং সভ্যতার পরিচয় যোগ সহ যোড়া এর মুখ্য উদ্দেশ্য। এই অবসরের নয়াদিল্লী 100 দিনিয়া মহারাষ্ট্র লোনারে 75 দিনিয়া হায়দ্রাবাদর কানহা শান্তিবনমে এবং নিরোগ হয়ে পড়ব। যোগ কেবল কতক শারীরিক আসন কিংবা ব্যায়াম নুহে, বরং এহা শরীর মন এবং আত্মাকু এক সূত্রে বাঁধি রাখিবার এক সাধনা। বর্তমানের ব্যস্তবহুল ও চাপগ্রস্ত জীবনরে নিরোগ সুস্থ এবং শান্ত রহিবার যোগর গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে। আসন্তু আমি সমস্তে দৈনন্দিন জীবনরে যোগকু আপণাইবা এবং এক সুস্থ সমৃদ্ধ সমাজ গঠন পাই সংকল্পবদ্ধ হেবা।
1: କାର୍ଯ୍ୟକ୍ରମ ଶୁଣୁଥିଲେ ଆକାଶବାଣୀ କଟକ କେନ୍ଦ୍ରରୁ ଆକାଶବାଣୀ ବାରିପଦା। ସମୟ 7:00। ଶୁଣନ୍ତୁ ଆଦିବାସୀ ସଙ୍ଗୀତ କ୍ରମରେ ଆଜି ମୁଣ୍ଡାରୀ ଗୀତ।
2: ରକ୍ତଦାନ ମହତ୍ତ୍ୱଦାନ, ରକ୍ତର କୌଣସି ବିକଳ୍ପ ନାହିଁ। ରକ୍ତଦାନ କରି ଜଣଙ୍କର ଜୀବନ ବଞ୍ଚାଇବା ଠାରୁ ମହାନ କାର୍ଯ୍ୟ ଆଉ କ'ଣ ବା ହୋଇପାରେ। କଥାରେ ଅଛି, ମାନବ ସେବା ହିଁ ମାଧବ ସେବା। ରକ୍ତଦାନ କଲେ ମନରେ ଆଶଙ୍କା ଆସେ, କାଳେ ଦେହରେ ରକ୍ତ କମିଯିବ କି ନା, ବରଂ ଦେହ ସୁସ୍ଥ ରହିଥାଏ। ତେଣୁ ଆସନ୍ତୁ, ଅକାଳରେ ରକ୍ତ ଅଭାବରୁ ଝରି ପଡୁଥିବା ଜୀବନକୁ ରକ୍ଷା କରିବା ପାଇଁ ସ୍ୱଇଚ୍ଛାରେ ରକ୍ତଦାନ କରିବା।
3: ରକ୍ତଦାନ କରି ଅନ୍ୟକୁ ବଞ୍ଚାଇବାର ସୁଯୋଗ ଆପଣଙ୍କଠାରେ ହିଁ ଅଛି। ତେଣୁ ଆସନ୍ତୁ, ଅକାଳରେ ଝଡ଼ି ପଡୁଥିବା ଜୀବନକୁ ରକ୍ତଦାନ କରି ନୂଆ ଜୀବନ ଦେବା ଆମ ସମସ୍ତଙ୍କର ଦାୟିତ୍ୱ ହେଉ। ରକ୍ତଦାନ ମହାପୁଣ୍ୟ।
2: ଆଜିର ଆଦିବାସୀ ସଙ୍ଗୀତ କାର୍ଯ୍ୟକ୍ରମରେ ମୁଣ୍ଡାରୀ ସମ୍ପ୍ରଦାୟର ଗୀତ ଶୁଣନ୍ତୁ। ପରିବେଷଣ କରିଛନ୍ତି ଜିତ୍ ବାହାନ ସିଂ ଏବଂ ତାଙ୍କର ସାଥୀ କଳାକାରମାନେ। ସାଧାରଣତଃ ସମସ୍ତ ସମ୍ପ୍ରଦାୟର ଲୋକମାନେ ସୁଖ ଦୁଃଖରେ ଦେବାଦେବୀଙ୍କୁ ପୂଜାର୍ଚ୍ଚନା କରିଥାନ୍ତି। ଠିକ୍ ସେହିପରି ମୁଣ୍ଡାରୀ ସମ୍ପ୍ରଦାୟର ଲୋକମାନେ ଯେକୌଣସି ଶୁଭ କାମ ଆରମ୍ଭ କରିବା ପୂର୍ବରୁ ପ୍ରଥମେ ବୁରୁବଙ୍ଗା, ଧରମଗରାମ ବା ପ୍ରକୃତି ନିକଟରେ ନିଜର ସୁଖ ଦୁଃଖ ଜଣାଇଥାନ୍ତି। ପ୍ରଥମ ଗୀତଟି ଏହି ମର୍ମର।

শ্রোতা বন্ধু আজি তো সময় হয়ে যাই তেবে আজির কার্যক্রম কু এইটি রকুচু আজির কার্যক্রম প্রযোজনা ও পরিচালনা দায়িত্বরে থিলে দুর্গা মাঝি এবং উপস্থাপনারে মু থিলি নিহার পাড়া পটনায়ক আজি পাই তাহলে বিদায় দিয়ন্তু রহুচু নমস্কার।

এটি শেষ করছু বিজ্ঞান বার্তা কার্যক্রমটিকে প্রযোজনা করেছিলেন এম নাগভূষণ মাঝি, উপস্থাপনায় ছিলেন স্মিতা দাস, আকাশবাণী বারিপদা। গীত অতীত এই কার্যক্রমে আজ আসন্তু শুনিবা ওড়িয়া কথাচিত্রর গীতটি গাইছন্তি চিত্ত জেনা। কথাচিত্র কৃষ্ণ সুদামা।

শিক্ষার পর্যাপ্ত সুযোগ বিকশিত হব। এ অঞ্চলের বিদ্যার্থী ও যুবকবর্গ বিশেষ করে আদিবাসী যুবক যুবতী এঠারে উপকৃত হবে। ইন্দোর ব্যাডমিন্টন স্টাডিয়াম কার্যক্রম হলে এ অঞ্চলের ব্যাডমিন্টন খেলাড়ি মানকর বিকাশের বিশেষ সহায়ক হব। ভদ্রমন্ডলী, মু যেতবে যে মো গাঁ এবং মো মাটি এবে ভুলে না। আপন মানক সহযোগে মু যেটি পঞ্চিলি, কিন্তু প্রত্যেক ক্ষেত্রে প্রত্যেক পাহচরে মু কিছু না কিছু এ অঞ্চল পাই কিছু করিবার প্রচেষ্টা করেছি। এ অঞ্চলে কিছু কার্য করিবা পাই মু সবুবেলে তৎপর রয়েছি। গতকালি মু রায়রামপুর পরিস জেলার উদ্ঘাটন করেছি। আপন সমস্তে জানন্তি ময়ূরভঞ্জ সবুঠার বড় জেলা, তেণু এর শান্তি শৃঙ্খলা পাই এ জিনিসর আবশ্যকতা লা। এদ্বারা এ অঞ্চলবাসী উপকৃত হবে বলে মু আশা করছি। এ বর্ষ মু রায়রামপুরে আয়ুর্বেদ হসপিটাল, আয়ুর্বেদ কলেজ, ওইউটি ক্যাম্পস, আর্চারি সেন্টার, সিটি বিউটিফিকেশন এবং ড্রেনেজ আপগ্রেডেশন আদির শিলান্যাস করেছিলি এবং রায়রামপুর হলিডে হোম্র উদ্ঘাটন মধ্যে করেছিলি। কারণ এ রায়রামপুরে এসবুর আবশ্যকতা লা। তা পূর্ব মু বহুত গুড়ায় রেল প্রকল্পর রেল গাড়ির উদ্ঘাটন মধ্যে করেছিলি। তা সহ এটি স্বাস্থ্য সেবা নিমন্তে শহে শয্যা ডাক্তারখানার শহে শয্যা বিশিষ্ট গৃহর শিলান্যাস করেছি। তার কার্য ক্ষিপ্রগতি চালিছে। সেইপরি রায়রামপুর মোহলডিয়া ঠারে NH220 র বাইপাস রোড আবশ্যক লা, তাহা মধ্যে জোরসোরে চালিছে। বন্ধুগণ, দেশের প্রধানমন্ত্রী ভাবে দায়িত্ব গ্রহণ করা দিনর আদরণীয় মোদিজি অনেক গুড়ি দূরদৃষ্টি সম্পন্ন পদক্ষেপ নিয়ে আসছন্তি। মোদিজি, আপন নির্বাচিত প্রধানমন্ত্রী ভাবে সবুঠার অধিক সময় ধরে দেশকে নেতৃত্ব প্রদান করিবার গৌরব অর্জন করেছেন। এই ঐতিহাসিক সফলতা পাই মু দেশবাসীঙ্ক তরফর প্রধানমন্ত্রী মোদিজিঙ্কু হার্দিক শুভকামনা দেউছি। নিজ ভিজন ও কার্য মাধ্যমে আহুরি অনেক দিন যায় আপন দেশবাসীঙ্কর সেবা করন্তু তথা ওড়িশার 2036 এবং দেশের 2047 মসিহা সুদ্ধা ভারতকে বিকশিত রাষ্ট্রে পরিণত করিবার সংকল্পকে সাকার করন্তু, এহা মোর আন্তরিক কামনা। প্রধানমন্ত্রীক দূরদর্শী প্রচেষ্টায় সারা দেশে স্বচ্ছ ভারত মিশন আরম্ভ হয়েছিল। দেশবাসীঙ্কু অনায়াসে উন্নত স্বাস্থ্য সেবা যোগাই দেবা লক্ষ্যে প্রধানমন্ত্রী আয়ুষ্মান যোজনা, প্রতি ঘরক পাইপ যোগে জল যোগাণ নিমন্তে হার ঘর নল সে জল যোজনা, চাষী ভাই ভাণীকে সশক্ত করা প্রধানমন্ত্রী কিষান যোজনা, এপরিকি 80 কোটি ঊর্ধ্ব দেশবাসীঙ্কু খাদ্য সুরক্ষা সুনিশ্চিত করা প্রধানমন্ত্রী গরিব কল্যাণ অন্ন যোজনা আদি অনেক গুড়িয়ে দৃষ্টান্তমূলক যোজনা কার্যকরী হেউছি। দেশবাসী এসবু যোজনার সুফল লাভ করছেন। প্রধানমন্ত্রীকর প্রভাবশালী নেতৃত্ব যোগ অন্তরাষ্ট্রীয় ক্ষেত্রে ভারতর সম্মান বৃদ্ধি পাইছে। বৃদ্ধি পাইছে কি না? কোভিড মহামারী কালে ভারতর পরিচালনাগত পারঙ্গমতা সারা বিশ্ব দেখিছে। এই মহামারী সময়ে ভারত কেবল দেশবাসীঙ্কর টিকাকরণের সফলতা লাভ করেছিল তা নুহে, পৃথিবীর অনেক দেশক মধ্যে টিকা যোগাই পারিছিলে। পৃথিবীর যেতবে যেউঠি কিছু দুর্বিপাক পড়ুছি ভারত তাহা জাণিবা মাত্রে প্রথমে যাই সহায়তা প্রদান করুছি। আজ বিশ্ব যেতবে যুদ্ধজনিত অশান্তি এবং অস্থিরতা মধ্য দিয়ে গতি করুছি, ভারত নিরন্তর ভাবে বুঝাপড়া ও শান্তির পক্ষে হয়ে বিশ্ববাসীঙ্কু বার্তা দিয়েছি। যুদ্ধ নুহে, আপোষ আলোচনা মাধ্যমে হি সমস্যার সমাধান সম্ভব হব। ভদ্রমন্ডলী, ওড়িশার ইতিমধ্যে মুখ্যমন্ত্রী মোহন চরণ মাঝীঙ্ক নেতৃত্বে পরিচালনা সরঙ্কর 2 বর্ষ পুরি যাইছি। এথিপাই মু শ্রী মাঝীঙ্কু বহুত বহুত শুভেচ্ছা জনাউছি। মাঝি মহোদয়ঙ্କ নেতৃত্বে ওড়িশার ভিত্তিভূমির সামগ্রিক বিকাশর ধারা অব্যাহত রয়েছে। বিগত 2 বর্ষে শিল্পায়ন ক্ষেত্রে ওড়িশা বিশেষ অগ্রগতি হাসল করেছে বলে জাণি খুশি হলি। ওড়িশাকে শিল্পবহুল রাজ্য ভাবে গড়ি তোলা পাই মুখ্যমন্ত্রী শ্রী মাঝীঙ্କ তৎপরতা প্রশংসনীয়। রাজ্যের নারী সশক্তিকরণ উপরে ওড়িশা সরকার উপযুক্ত ধ্যান দেওয়া পরিলক্ষিত হয়েছে। সুভদ্রা যোজনা এর এক উত্তম উদাহরণ। উভয় কেন্দ্র ও রাজ্য সরকারঙ্କ মিলিত চেষ্টায় ওড়িশার জনজাতি